গীতা শ্রোতাও গঙ্গা মাইয়া তোহে পেরি চড়ে হুয়ে সুরিয়ো সে মোহাম্মদ রফি কি আওয়াজ মে আর কুমকুম নজর আতি হ্যাঁ ইস গীত মে হামারে এক শ্রোতা নে লিখা হ্যায় কি আজ কি ইবাদত ঘর আর ঘর কি দিবারো কে উস পার লে চলনে বালি হ্যায় সিফ পত্থর আর সিমেন্ট সে নহীঁ বনতা ইসমে পরিবার কে হর সদস্য কে প্রেম ভাব রূপী সিমেন্ট ভি জরুরি হ্যায় জো হর সদস্য কো মজবুতি সে জোড়ে রাখতি হ্যায় উস পর ঘর কে অন্দর রেডিও পর জব বিবিধ ভারতি চল রহি হো তব সোনে পে সুহাগা হো জাতা থা রেডিও সে জুড়ে বচপন কি ও কে ও দিন জো হ্যায় ও ইয়াদ আতে হ্যায় এক আর শ্রোতা নে লিখা হ্যায় কি এক দিবারো মে পহলে এক স্পেশাল স্থান থা বচপন মে চক সে পহলে জো ড্রয়িং নিকালি টেড়ি মেড়ি ও দিবারো পর নিকলি পিতাজি মেরে আর ভাই জো থে ও চিত্র নিকালতে থে হামারে পরিবার কি বাতে ইনহোনে লিখি হ্যায় কি মা বোলতি থি কি দিবার কে ভি কান হোতে হ্যায় তো হম বচ্চে উনকো ঢুঁড়নে যায়া করতে থে আর সচ মে জেসা পুরানা ঘর থা ভেসে লোক কে মন থে মিটি জেসে সুগন্ধিত লেকিন মজবুত পহলে মহঙ্গি ডেকোরেটিভ পিসেস নহীঁ থি লেকিন দিবারো পর ওয়ারলি পেন্টিংস দিবার সজাতি থি জি হ্যাঁ ওয়ারলি পেন্টিংস জো হোতি হ্যায় শ্রোতাও ও চাওল কো ভিগো কর উসমে জো সফেদ লেপ হোতা হ্যায় উসসে বনাই জাতি হ্যায় আর কালে রঙ সে ভি বনাই জাতি হ্যায় ইয়ে মহারাষ্ট্র কে আউটস্কার্টস মে হোতি হ্যায় জো ওয়ারলি জনজাতি দ্বারা বনাই জাতি হ্যায় তো ইয়ে বড়ি সুন্দর বাত ইনহোনে লিখি হ্যায় আপ জো হ্যায় अगला गीत इसमें कौन से कलाकार हैं वो आपको पहचानने हैं और ये दीवाने आप देखिएगा श्रोताओं मिट्टी से बना ये घर इनकी कुछ यादें हैं तो आप साझा कीजिए और हमने आपसे कहा था कि क्या कोई पशु आपने पाल रखा था या क्या कोई पंछी आपकी दीवारों पर आता था या जब आपकी सहेलियों से साथियों से बातें होती थी तो क्या किसी दीवार से लगकर आप घंटों बातें किया करते थे।